0: পেপার।
1: শ্রোতাও নমস্কার, কোটা চম্বল চ্যানেল পর সুবহ সবেরে কা ইয়ে কার্যক্রম আপ সুন রহে হ্যায়। শ্রোতাও আপকো জানকারি দে দেন, 8:15 বাজে আজ কি ইসি সভা মে আপ সুনেঙ্গে সজীব ফোন ইন কার্যক্রম, জো আপকি সেহত কা খেয়াল রাখতা হ্যায়। কার্যক্রম কা নাম আপকি সেহত। শ্রোতাও আজ ইস কার্যক্রম মে বিষয় হোগা গরমিও মে আয়ুর্বেদ কে অনুসার হো হামারি জীবন শৈলী। ইস বিষয় পর আধারিত জানকারি কে লিয়ে আপ সভি শ্রোতা হামারে স্টুডিও মে উপস্থিত বিশেষজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক জ্যোতি শর্মা সে সিধে বাত কর সকেঙ্গে। ওর বাত করনে কে লিয়ে হাম বতা দেন আপকো টেলিফোন নম্বর 29411142। এসটিডি কোড ভি আপকো লগানা হোগা 0744। তো কার্যক্রম মে সময় পর হমে জরুর ফোন কিজিয়েগা আর জানকারি লিজিয়েগা আয়ুর্বেদ কে অনুসার কেসে হো হামারি জীবন শৈলী। নমস্কার কোটা, সুবহ সবেরে কা এ কার্যক্রম চম্বল চ্যানেল পর আপ সুন রহে হ্যায়।